বাদশাহ পারি মরনা যদি সে সকালে খরনা যদি সে সকালে খরনা কবিরা তুর সকেল কে পুড়িয়া বাঁধি দে চার কো পেখনা অন্ত খে পিছে সুঞ্জি দে ডরাবনি সুঞ্জি দে ডরাবনি যাজি বিচো যায় পায়।